0: দাদা ভোজি লগে তো।
1: ওহো কাকি, কে কো সিঙ্গার পটার হো এস্তো, ঘর তো উজ্যালো দেখিন্ছ ত।
2: ছোরিকো বিয়ে আউনেই লাগ্যো, তেই ভয়ের।
1: কে রে, নানি তো ভর্খর 17 কি লাগি হইন র?
2: ও বাবু, অস্ট্রেলিয়া বসনে কেটো, রাম্রো ঘর ছ, ছোরি পনি খুশি নাই ছে, তেসেলে আমিলে তো বিয়ে গরি দিনে নির্ণয় পো গরেউ।
1: হেট কাকি হাজুরহরু, এস্তো লোভমা পর্নু হোলা ভন্নে মলাই লাগেকো থিয়েন। ছোরিলাই রাম্রোসঙ্গ পড়ায়ে, দেশ বিদেশ আফে ঘুমিহালছেন নি, বিদেশ জানে বিয়ে গর্নুপর্ছ ত? হেরুস কাকি, 20 বর্ষ নপুগি বিয়ে গর্নে গরাউনে দুবাইলাই 30,000 জরিওয়ানা ওয়া 3 মহিনা কয়েদ সাজায় হুন্ছ। উমের নপুগি গরেকো বিয়ে সো ত বদর পনি হুন্ছ।
2: এ হো র?
3: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
4: ধূম্রপানকা কারণ আজ মালাই ফোক্সকো ক্যান্সার ভাইকো ছ। এই গলতিকা কারণ কেহি দিনমা মেরো জীবন সমাপ্ত হুনেছ।
5: তেহি ধূমপানকা কারণ মেরো পহিলো বাচ্চা অপাঙ্গ জন্মিয়ো, দোস্রো বাচ্চা পনি জোগাউন সকিন।
6: মালাই মুখ র ঘাটিকো ক্যান্সার ছ, বাঁচের পনি ম মরে তুল্য ভয়।
7: ম অলিকতি পনি হিঁড়ন সক্তিন, শ্বাস প্রশ্বাসমাই সমস্যা দেখিয়ো।
8: ধূমপান গর্ন ছোড়ৌ, স্বস্থ জীবন বাঁচৌ। নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
9: বাল বালিকালাই উচিত সময় দিনে র উনিহরুসঙ্গ ঘুলমিল হুনে বানী বসালৌ।
10: উনিহরুসঙ্গ প্রবিধিলে ল্যায়েকো সকারাত্মক এবং নকারাত্মক প্রভাবহরু বারে ছলফল গরৌ।
9: বাল বালিকালাই উচিত শিক্ষা সংস্কার র সময় দিনে হামী অভিভাবককো দায়িত্ব হো।
10: উনিহরুলাই সহী র গলত ছুট্যাউনে ক্ষমতা বিকাশমা হাম্রো মদ্দত আবশ্যক পর্ছ।
9: বাল বালিকাকো জিজ্ঞাসু স্বভাবলাই ঝর্কের হইন, সকারাত্মক সোচকা সাথ সময় দিয়ে সম্বোধন গরৌ।
10: মায়া র সদ্ভাবলে মাত্র বাল বালিকালাই সকারাত্মক বনাউন সকিন্ছ।
9: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।